কর্ণটে প্রভু নেরহুতে নেরা নানক প্রভু কৃপা কি যে নেতর দেখে ধরতেরা কাট কোট করণ দিজে প্রভৃতম হর গুণ শুনিয়ে হর গুণ শুনিয়ে বড়া শ্রী রাম সুন সুন এও মন নির্মল্লা হোয়ে কটিয়ে কাল কে পাশী রাম কটি জ পাশে সর্বনাশে সকল মঙ্গল সো জ্ঞানা হর জপ জপ ইয়ে দন রাতি লাগে সহানা কাল দুজারে প্রভ সারে মন মন কে ধর্ম নাশে